তবে শাহওয়ালা ফলাওয়ালা আন্দে যান্দে রাহি ওদের থলে বেঠ কে আনন্দ মানদে হন উড়দে হয়ে পঞ্ছী ভি উস দরখত তে আকে বেঠে ক্যোঁকি সুখ মিলদ হ্যায় তে জেড়া সাহেব হ্যায় প্রভু হ্যায় এ ভি এক রুখ হ্যায় পর কেড়া অমৃত ইস দরখত দা নাম হ্যায় ভাব জিস তরহ ফলাঁ ওয়ালে দরখত তে পঞ্ছী আকে বেঠদে নে সুখ মানদে নে এসে তরহ ਜਿਹੜੇ ਪ੍ਰਭੂ ਦੇ ਪਿਆਰੇ ਨੇ ਉਹ ਪ੍ਰਭੂ ਦਾ ਨਾਮ ਜਪ ਕੇ ਅੰਮ੍ਰਿਤ ਰੂਪੀ ਨਾਮ ਜਪ ਕੇ ਆਪਣਾ